0: হিটিয়া মেহে হিটিয়া হিতটো জানে না রিদমে লাইভ এফএম
1: লাইভ এফএম।

0: live.fm.lk.
1: এহিটিয়াত মেহিটিয়াত হিতটো দানিনা রিদমে লাইভ এফএম

0: থাকে।
1: রুহুনাটা, রাজরাটাটা, সিংকডগলাটা। www.liveFM.lk
2: ලංකාවේ වෙලාවෙන් පාන්දර 2:20යි.